0: آکاشوانی سے پیش ہے خبرنامہ. آداب.
1: শুনন্তু শ্রীক্ষেত্র মাধুরী আজিতির বিষয় রয়েছে রথ উপরে গজপতিঙ্কর ছেড়া পহরা সেবা. আলোচক ডক্টর ভাস্কর মিশ্র, প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন.

0: অরুণ।
1: শ্রোতা বন্ধু, ভারত সরকার যুবক যুবতীঙ্ক দক্ষতা বিকাশ পাই অনেক পদক্ষেপ নেইছন্তি। বহু যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে সেমানকর বিকাশ হেউছি। আমি মানে জানিছে দেশের প্রগতি ও সমৃদ্ধি যুব দক্ষতা বিকাশের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আজির যুবপিঢ়ি আসন্তা কালির ভবিষ্যৎ, যদি সেমানকু সঠিক দিগদর্শন এবং কার্যক্ষেত্র অনুযায়ী দক্ষতা প্রদান করা যায়, সেমানে কুশলী হেবে এবং দেশের বিকাশ ধারার ভাগিদারী হয়ে পারিবে। বিশ্বস্তরীয় প্রতিযোগিতার না করা সহ সামাজিক স্থিরতা ও সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে পারিবে। এই অবসরে আজ রয়েছে আলোচনা, দেশের প্রগতিরে যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি অখিল তরাই।
2: আজির বিষয়বস্তুটি হচ্ছে দেশের প্রগতিরে যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। বন্ধুগণ, ভারত আজ বিশ্বর সবুঠারু কম বয়স্ক দেশ। আম পাখে বিশাল যুবশক্তির এক অফুরন্ত ভণ্ডার অছি। কিন্তু আমাকে গোটিয়ে কথা বুঝবা হব যে কেবল জনসংখ্যার যুব মানব সংখ্যা অধিক হলে দেশের প্রগতি আপে আপে হয়ে যায় না। সেই যুবশক্তি যেতবে দক্ষতা বা স্কিল সহিত যোড়ি হুয়ে সেতবে যাই দেশের আসল বিকাশ হুয়ে। আজির আধুনিক সমাজ বহুত দ্রুতগতি বদলুছি। আমি এক বৈষয়িক এবং প্রতিযোগিতামূলক যুগে বঞ্চুছ। পূর্বর কেবল গোটিয়ে সাধারণ ডিগ্রি হাসল করে নেলে চাকরি মিলে যাওয়া, কিন্তু আজ সময় বদলিছে। আজ কাগজ কলমর ডিগ্রি অপেক্ষা আপনার হাতের কি স্পেশাল হুনর অছি তাকে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে। উচ্চশিক্ষা পাই মধ্যে অনেক সময়ের যুবপিঢ়ি বেকার হয়ে বসুছেন। এর একমাত্র কারণ হচ্ছে স্কিল ক্যাপ বা দক্ষতার অভাব। বজারে যে কামর চাহিদা আছে আমার যুবপিঢ়ি সেই ব্যবহারিক শিক্ষা মিলি পড়ু না। শ্রোতা বন্ধু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ আগরে এক বড় স্বপ্ন রাখিছেন, ভিজন 2047 বা বিকশিত ভারত 2047। যেতবে ভারত আসন্তা 2047 মশিয়ার নিজ স্বাধীনতার 100 বর্ষ পূরণ করিব, সেতবে আম দেশ বিশ্বর সবুঠারু আগুয়া সমৃদ্ধ ও বিকশিত রাষ্ট্র ভাবে উভা হবার লক্ষ্য রাখিছে। কিন্তু এই ভিজন বা স্বপ্নকু সাকার করিবা পাই সবুঠারু বড় সারথী হচ্ছে আমার যুবপিঢ়ি। প্রধানমন্ত্রীঙ্ক কহিবা অনুযায়ী 21তম শতাব্দীর ভারতকু আগুকু নেবাকু হেলে যুবক মানুষ কেবল শিক্ষিত নুহে বরং স্কিল বা দক্ষ করিবাকু হেব। এই সময় হচ্ছে যুবপিঢ়ি পাই নিজ দক্ষতা বলরে দেশের ভাগ্য বদলিবার সুবর্ণ সুযোগ। ভিজন 2047 কেবল এক সরকারি নীতি নুহে, এ প্রত্যেক ভারতীয় যুবক।

0: মন ধ্যান লগাই করে টিকে কাম করবার কথা
1: হয় হয়
0: দাদা হব যিমান
1: যৌ ভাই রায় থে এলাম
0: জুহার দাদা
1: জুহার আর ভাই জুহার
2: প্রচার করল চাষী ভাই মানক পাই আমার কার্যক্রম ক্ষেত খোলা আপন মানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র শ্রোতা বন্ধু এই ঘোষণাটি শুনে নিত আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র পাই অ্যাপ্রেন্টিস ট্রেনি নিমন্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এনএটিএস পোর্টালে সর্বশেষ তথ্য প্রদান করা যাইছে এথিপাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলোজি প্রার্থী আবেদন করে পারবে ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রোনিক্স রে জ্ঞান থিবা প্রার্থীঙ্কু প্রাধান্য দেয়া যিব শেষ তারিখ হেউছি ১৯ জুলাই ২০২৪